0: มาตระห้องรอมาคิดอะไรยังไงบ้างคุณคุยน่ะเราถึงอะไรไม่ชี้แจงเจ็บค่ะ
1: มาดีไม่มีดี
0: ที่ตาระตาอุนทรัคออฟมูเก้าที่คอมสิคุณนะที่กันยาเก้าที่ฮ่าฮ่าที่มีงานเจสิ่งใดที่พัฒนาองค์การเอง
1: โหดากูกันกันเอสนะคะดูโกขอว่าใครรู้เลยทิพย์กัน
2: อันนี้เกิดที่ไหนคันทำโครงงานว่าที่ใครติดต่อมาว่าใครทุกท่านอุ้ยสุวรรณใจดีที่ทุกที่มาเฝ้าที่งานชอบที่จะรักขวักขวักไรที่ไรที่น่าจะพูดได้
1: Bai, kare roso kon hoy roi Kristina khabe nai ngau da go kan us. Pastor roi kirami Psalm 60 vers 1. Jerusalem die lig het gekom. Stan op Jerusalem. Die lig het gekom. Kan Jerusalem se sa nga go tsai khuki. Kan us. Ah ha du go kan us. Kan us khau dire. Wa kan ro ne mamin kai si kyang hoi
2: kai ke sa ko si ba ti da ja li si ta ra men el tren o de ka
1: da gira
2: ti da ji ka men ti ni se se sai ti ka ti ra men ti da ji ta ki ke ti
1: Ganz dick ganz. Kein Deutsch. Werb all jelle. Madi. Nant Zeibo. Psalm 51, Vers 11. Verwerp mein nie van die teenwoordigheid en neem die Heilige Geest nie van my weg nie. Die ge. Neem oor dat mee. Tidak minta sebab kini bah. Tidak sahaja kita kakak bah. Sangat anu kakak bah. Tidak aku. Kai peri tidak minta. Kain ois. Aha dugu kain ois.
2: Kain ois. Udilang. Ya sini kita kawan net. Pasalang unutin nintin. Unutin feisaran. Ibu. Adi usi
1: satu. Cidak.
2: Enelam. Furmi. Pak. Kita kena bawa hotel tu yang ayam rosu. Kau kira kau cikgu aja anu, tidak misa. Kami sana ayam rosu kita sudah kaya tahu dalam van. Tu cikgu no, cikgu kongga nama kita sudah ke. Kau kira kau cikgu anu sa anu sa masa ramai sudah ke. Kau sudah kaya, begitu kau baca mari.
1: Kan sekarang us. Ya, tidak ni pak. Kan gue sih kalau milih. Kan gue, nak aduh gue. Halo. Kan gue. Komre. Sang sore kaya dah jago komre. Ukan yang rode doma. Ini halo.
3: Kan gue.
1: Kan gue.
3: Ida kau tu siang kau ada tak?
1: Eh. Oh,
3: kita pun kaya. Mereka masih nak kaya ke?
1: Tak duduk lah, mau duduk aku, kain ois, tangge, kain ois, aku duduk kain ois,
2: kain
1: ois. Ii, maba duduk aku basen.
2: Ah, di sini aku basen lagi, amke, oh, aku kawal ke, susah, utan lagi, om si buka masih, kemasih, kemau, kata dia, ok, nama saratani kari deh, si tengah nama kat.